0: সম্মানিত শ্রুতি মণ্ডলী, আপনাকে সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সাপ্তাহিক সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানে। আজ কারো ঈদ, কারো হয়তো ঈদ নয়, আগামীকাল কারো ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পরিচালনায়। আমি এই মুহূর্তে আছি তাহসিন, আজকে আমার সাথে উপস্থিত আছেন স্টুডিওতে আমাদের খুব অত্যন্ত স্বনামধন্য দুইজন ব্যক্তিত্ব, শিল্পী রহমান বা শিল্পী আন্টি এবং হাফিজা খাতুন বা আমার মা। তো আমরা আজকে গল্প করব বিভিন্ন বিষয় নিয়ে, শুরুতেই চলে যাচ্ছি শিল্পী আন্টির কাছে। আন্টি কেমন আছেন?
1: আছি, ভালো আছি। একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঈদ করা, একটু মাঠে নামাজ পড়া, এগুলো চিন্তার বিষয় ছিল। আজকে আমরা ঈদ করেছি, হ্যাঁ, কিন্তু মাঠেই নামাজ পড়তে পেরেছি, ওটা একটা সৌভাগ্যের বিষয় যে ভেতরে পড়তে হয়নি। বৃষ্টিটা ঠিক ওই সময়টুকুতে ছিল না, লাকিলি। সো হ্যাঁ, ভালো লেগেছে। টুকটাক বেশ কয়েকজন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। আমি জানি আরো অন্যরা কালকে, আবার তোমরা যারা আছো কালকে ঈদ করবে, ঠিক আছে, ডাবল ডাবল, ওয়াই নট। আমি শুরুতেই এই এই এই দেশের ভূমির প্রথাগত অভিভাবক যারা ট্রেডিশনাল ওনার আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যেখানে আমরা আজ সবাই এখানে একত্রিত হতে পেরেছি, হয়েছি এবং এত আনন্দ করছি। আমরা তাদের অতীত বর্তমান প্রবীণদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল অ্যাবরিজিনাল এবং টরেস্ট্রেট আইল্যান্ডের জনগণের প্রতিও আমরা সম্মান জানাচ্ছি। আমরা তাদের ভূমি, জল, সংস্কৃতি এবং সম্প্রদায়ের সঙ্গে চলমান গভীর সংযোগকে স্বীকৃতি দিই এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আনা জ্ঞান, ঐতিহ্য এবং গল্পসমূহকে সম্মান জানাই। সেই সাথে আমরা আমাদের নিজেদের গল্প নিয়ে আসি এবং হ্যাঁ, একজন আরেকজনকে আমরা কমপ্লিমেন্ট করি, এভাবেই, তাই না আপা?
2: হ্যাঁ,
1: আপনার সাথে এই প্রথম প্রোগ্রাম করছি আমি। থ্যাংক ইউ।
2: হ্যাঁ, শিল্পী রহমানের সাথে আজকে আমার প্রথম প্রোগ্রাম, তবে এর আগে স্টুডিওতে তাহসিনের সাথে আমি প্রোগ্রাম করেছি। তো ভালোই লাগছে প্রোগ্রাম করতে। তবে ঈদে যে দুই দিন, গতকাল মানে আজকে হলো, আবার আগামীকাল, এটা খুব আমার কাছে ফানিই লাগছে। কিন্তু এখন এটা যেমন একটা রেওয়াজ হয়ে গেছে সবখানে, বাংলাদেশেও তাই হচ্ছে,
1: তাই না?
2: বাংলাদেশেও তাই হচ্ছে।
1: আচ্ছা,
2: আজকে কেউ কেউ করেছে, আগামীকালকে একটা গ্রুপ করবে। তো যাই হোক, বৃষ্টি এখানেও হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। তো এবার কোরবানি, একটু আমি বলতে চাচ্ছি, কোরবানি ঈদ তো ভেজা খুবই মুশকিল হয়ে যাবে সবার জন্য এটা ম্যানেজ করতে। এনিওয়ে, বৃষ্টি, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই,
1: কিছু থেমে থাকে না,
2: এটার আনন্দ আলাদা।
0: আমি আপনারা যেহেতু আপনারা উপস্থিত আছেন, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন করতে চাই। ধরেন এই যে দুদিন ঈদ নিয়ে কথা হলো, আজকে ইনফ্যাক্ট মানে আমাদের পরিবারেই বিভাজন, কারণ আমার শ্বশুর শাশুড়ি ওনারা আজকে ঈদ করেছেন, ওনার মেয়ে করছে কালকে, মানে পরিবারের বিভাজন হয়েই যাচ্ছে। এবং সেই ব্যাপারটা তো ধরেন, এটা তো চাঁদপুরে বা বাংলাদেশে আমরা যখন দেখতাম, বা আমিও ছোটবেলায় একটা ছোট গোষ্ঠী ছিল, এখন অনেক বড় গোষ্ঠী আলাদা আলাদা ঈদ করছে। তো এটার পিছনে আপনাদের মানে কি কারণ মনে করেন? এটা কি আমাদের অতি জ্ঞান নাকি নির্বুদ্ধিতা?
1: আমি বলবো অতি জ্ঞান, কারণ আস্তে আস্তে গল্প করছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো দেখিনি, তখন টেকনোলজিও এত অ্যাডভান্স ছিল না, চোখে চাঁদ দেখে আমরা ঈদ করেছি, সবাই মিলে করেছি। এখন টেকনোলজি এত অ্যাডভান্সড যে একটা চাঁদ কবে উঠছে, প্রতি কয়েক সামনে কত বছরের ক্যালেন্ডার পুরো রেডি আমাদের, যে তারপরে কেন ওলটপালট হয় এইখানে, এই ব্যাপারে আমি মনে করি অতি জ্ঞানের কারণেই হয়তো বা হচ্ছে। দেন এগেইন, আমার জ্ঞান অনেক সীমিত, আমি সেই জায়গা থেকে বলতে পারি আর কি এটা।
0: আচ্ছা, তো আমি বাংলাদেশের পার্সপেক্টিভে যাবার আগে বলতে চাচ্ছি বা জিজ্ঞেস করতে চাচ্ছি আমার কাছে, যে এখানে যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা আমরা এখানে অনেক দিন যাবত আছি, এখানে কোনো গভর্নমেন্ট বডি নাই ডিক্লেয়ার করার মতো ঈদ বা ছুটি ঘোষণা করার মতো ঈদ, কিন্তু বাংলাদেশে তো আছে, বাংলাদেশে ছুটি ঘোষণা হচ্ছে, কিন্তু তারপরেও কেন মানুষজন মানে একটা এখানে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, কারণ কোনো কোনো বডি নাই যারা বলবে, কিন্তু বাংলাদেশে তো আছে, বাংলাদেশে তো ঈদ ঘোষণা হচ্ছে, যে আজ ঈদ, আগের দিন, পরের দিন, ঈদের দিন সহ ছুটি, তারপরেও কেন বিভাজন হচ্ছে? তোমার কি মনে হয়?
2: আমার মনে হয় এটা যেটা নাকি শিল্পী যেটা বললেন, যে অতি আমরা জ্ঞানী, অথবা এটা আমাদের, আমি বলবো এটা হচ্ছে গ্লোবাল ইনফ্লুয়েন্স। গ্লোবাল ইনফ্লুয়েন্স এই জন্য, কারণ আমরা ধরো আগে তো শুধু দেশে ছিলাম, আমরা অতটুকুর মাঝে সীমাবদ্ধ ছিলাম, এখন তো আমাদের মোবাইলে দুনিয়া সব, এখন মোবাইল ছাড়াও আমাদের কিছু ধরেন, আমাদের আমরা এখন পৃথিবীব্যাপী আমরা বিস্তৃত, এখন বিশেষ করে মিডল ইস্টের থেকে আসার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই অনেক কালচারকে অ্যাডপ্ট করেছি, করে
1: একদম
2: কালচারকে অ্যাডপ্ট করে আমরা তখন মনে করি যে না, যেটা আমাদের সরকার বলছে বা যেটা বডি বলছে তার থেকে এটা বেশি রাইট, কারণ এরকম ওখান থেকেই জিনিসটা আসছে, কারণ অ্যাকালচারেশন,
1: এক্স্যাক্টলি
2: অ্যাকালচারেশনের জন্য আর আমরা খুব ডিটারমিন্ড হয়ে যাচ্ছি, আমরা আরেকজন এটা শুনতে চাচ্ছি না।
0: মানে আগে আমাদের মধ্যে বা আগের জমানার মানুষের মধ্যে হয়তো একজন আরেকজনের উপর যে শ্রদ্ধাবোধটা ছিল, এখন সেই শ্রদ্ধাবোধে কি কমে যাচ্ছে এটাও তো জড়িত আমি পার্সোনালি মনে করি। মানে আমার একজন বডি বা একজন সিনিয়র বলছে তার সাথে আমার ডেফার করতেই হবে, বা আমি যদি একটু বেশি জানি আমি মেনে নিলাম, নাকি আমি এখন মানতে চাচ্ছি না, এই মেন্টালিটিটাই সবার মধ্যে গ্রো করেছে।
2: দুই দিকেই হতে পারে এটা।
1: এখন আমাদের অন্যান্য বিষয়ে মনে করো যে একজনের ভিন্ন মত থাকে, এটা তো আলাদা কথা, ওইটাকে আমরা জেনারেলি মনে করি এটা রেসপেক্ট করা উচিত, মানুষের ভিন্ন মত থাকা, কিন্তু এইটা তো একটা সেলিব্রেশন এবং আমাদের একটা কোর সেলিব্রেশন। ঈদ এমন একটা জিনিস যে আমরা তো সবাই সেলিব্রেট করছি, তাই না? এইটা নিয়ে যদি ওই ওই ব্যাপারটার আমি যেটা বলবো সেটাই ঠিক হবে, এটাতে তো চলার কথা না এরকম করে, তাই না?
0: হ্যাঁ,
1: এটা তো বড় একটা ব্যাপার। সো ওইটা তো একটা বডি বলো কেমন একটা ডিসিশনকে তো মেনে নিতে হবে আর কি, এই শ্রদ্ধাবোধটা থাকতে হবে সিস্টেমের উপরে অথবা টেকনোলজির উপরে, আমি মনে করি আর কি।
0: কিন্তু আমরা তো বিশ্বব্যাপী এটা করছি না, আমরা বিশ্বব্যাপী আমরা মেনে নিচ্ছি না, মানে এখানে মানছি না, এখানে যেটা আমি বলছিলাম, এখানে হয়তো কোনো ডিসি মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা যে দেশে থাকি তারা বলছেন আজকে ঈদ কর, কিন্তু বাংলাদেশে বলছে তো আজকে ঈদ কর না, করলাম না,
1: এইটা এইটা আর কি, এটার জন্য একটা পিএইচডি থিসিস লাগবে এটা বোঝার জন্য। তো আজকে আমাদের আমরা দুটো জিনিস নিয়ে এসেছি, একটা হলো ঈদ আর আরেকটা হলো যে দুদিন আগে আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল, তো আমরা উনাকে স্মরণ করে আজকের দিনটা আমরা উনার গান শুনবো ভাবছি। তো শুরু করি আমরা একটা গান দিয়ে তাহলে।
0: হ্যাঁ, যেহেতু আমরা ঈদ নিয়ে কথা বলছিলাম, আমরা ঈদের ব্যাপারে বা আমাদের এই সিদ্ধান্তহীনতার ব্যাপারে বা বিভিন্ন নজরুল অনেক গান লিখেছেন, তো সেইটার সাথে একটি
1: সাদৃশ্য রেখে একটি গান এইটা তাহলে। আচ্ছা, তাই এই গানটা শুনে নাও, তারপরে গানের পরে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করবো, বলো।
0: চলুন শুনে আসা যাক। শ্রোতা মন্ডলী শুনতেই থাকুন, সাথেই থাকুন ব্রিসবেন বাংলা রেডিওর।

0: অত নাচছি।
1: আপনারা শুনতে পাচ্ছিলেন একটি সুন্দর গান। আমরা আজকে অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তাহসিন, আপনারা ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে রেডিও FM 98.1 বেতার তরঙ্গ থেকে শুনতে পাচ্ছেন, এবং যারা আমাদের সাথে অনলাইনে দেশে এবং বা দেশে এবং বিশ্বব্যাপী আমাদের মাঝে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং তাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আবারও আমরা ফিরে আসলাম একটি গানের পরে।
2: এই গানটি গেয়েছে ইয়াকুব আলী খান, এবং এই গানটি খুব ভালো লাগলো আমার। আসলে অনেকদিন পরে শুনলাম গানটি, আজকে গান খুঁজতে যে এই একটা প্রথম লাইনটাই খুব মানে তোমাকে নিয়ে তোমাকে ভাবায় আসলে,
1: যে
2: হ্যাঁ যার রিয়েল ইমান আছে যে মানুষটার ভেতরে, সেই মানুষটাকে খুঁজে পাননি সেই যুগে আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি খুঁজে পাননি, আর আমরা তো এখন পুরো অথই সাগরে ভাসছি খুঁজছি সেরকম মানুষ কে আমাদেরকে সেই মানুষের সন্ধান দেবে। আপা, আপনার সাথে কাজী নজরুল ইসলামের কোনো আপনার কোনো অভিজ্ঞতা আছে?
3: হ্যাঁ, এটা আমার জীবনে অনেক বড় একটা সম্পদ বলতে পারবো, এটা আমি লালনই করি।
2: আচ্ছা,
3: সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম যখন বাংলাদেশে আসলেন, আমাকে আনা হলো ধানমন্ডিতে যখন উনি থাকেন, তা আমি জাহাঙ্গীরনগরে পড়ি তখন। আমি জাহাঙ্গীরনগর থেকে এসেছি, এসে ওখান থেকে আমার মনে আছে অনেক দূর হেঁটে, মানে যেখানে বাস থামে সেখান থেকে ওনারিয়ে, তো মানে ইউনিভার্সিটিতে পড়ি, পয়সাও তো কম, রিক্সা ভাড়াটাও ছিল
2: তখন, হাঁটাহাঁটিও প্রচলন ছিল।
3: তা আমি গেলাম বিকেলবেলা দুপুরের পরে চারটার দিকে যখন পৌঁছালাম, তখন দেখছি উনি বসে আছেন, চারিদিকে অনেক লোক, কেউ কেউ গান গাচ্ছে, কেউ কথা বলছে। তো ওনাকে ওনার পুত্রবধূ যে মানে একটা বাটিতে খাবার নিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন, উনি দিচ্ছেন আসলে মাথা এরকম ঘুরিয়ে ফেলছেন উনি, তো উনি বারবার চেষ্টা করছেন। তা আমি মানে খাচ্ছেনও খাচ্ছেন না তা না, তা আমি নিজে থেকে হাত বাড়িয়ে দিলাম যে আমাকে একটু দিবেন, আমি একটু চেষ্টা করে দেখি আমি খাওয়াই। তো উনি আমাকে দিলেন বাটিটা, তখন খুবই খেলেন, এটা আমার জন্য একটা অনেক বড় একটা
2: বিশাল বড়
3: চামচ দিয়ে বোধ হয় আমি ৩ চামচ ওনাকে খাওয়ালাম, উনি খেলেন,
2: ভালো লাগলো।
3: তো উনি তো মাথা নাড়তেন, শুধু মাথা নাড়তেন, তো এটা ব্যালেন্সিং একটু ডিফিকাল্ট ছিল আসলে, তো অনেক লোকজন থাকলে উনিও একটু অস্থির হয়ে যেত।
2: হ্যাঁ হ্যাঁ, ওইটা ওনার ওই ভিডিওগুলো দেখলেও কিন্তু বোঝা যায় যে উনি যে একটুখানি অস্থির হয়ে যাচ্ছেন, একটু রেসলেস হয়ে যাচ্ছেন, হ্যাঁ হয়তো কি ভালো লাগছে না।
3: ওনার পরিবারের লোকজন আমাদেরকে বোঝাতে চাইতেন, আমরা যারা দর্শনার্থী ছিলাম তা আমাদের ওই জিনিসটা আমরা তখনও তো অত ই হতে পারি নাই, তো আস্তে আস্তে বোধহয় মানুষ কিছুটা হয়েছে, কিন্তু আমি গিয়েছিলাম প্রথম দিকে
2: তখন তো মানুষ একদম অনেক ওভার এক্সাইটিং ছিল। হ্যাঁ,
3: সেই আমার জীবনে এটা একটা বড় পাওয়া যে আমি ওনাকে খাওয়াতে পেরেছিলাম, উনি খেয়েছিলেন।
2: আপনি খুবই লাকি। আমি আমি হলো যে উনি যখন মৃত্যুবরণ করেন তখন TSC-র সামনে ওনার ডেড বডিটা রাখা হলো, তখন আমাদের বাসা থেকে সবাই যাচ্ছে, আমাদের বাসায় খুবই নজরুল সঙ্গীত মানে একটা চর্চার একটা ব্যাপার ছিল, সবাই আব্বা গাইতেন, আমার ভাই বোনরা আম্মা সবাই মিলে, তখন রবীন্দ্রসঙ্গীত আমাদের বাড়িতে ওই মুহূর্তটাই ছিল না, পরে এসছে, তো সবাই নজরুলের খুব ইয়ে ছিলেন আর কি, তো সবাই যাচ্ছে, আমিও যেতে চাইলাম কিন্তু আমি ছোট বলে আমাকে নিল না, বাট এটা কাজ হলো না, সবাই যখন চলেই গেল তখন তো আমার কাছে এই সময়

0: সিদ্ধান্ত আমার হাতে আর কি। তো আমি হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলাম এবং খুঁজতে খুঁজতে ওই মানুষের কাছ থেকে খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করে করে চলে গেলাম। তখন এ প্রসঙ্গে চলে আসে, আমি তখন ওনাকে ওই ভিড়ের মধ্যে দিয়েও ছোট মানুষ সবার নিচে দিয়ে যে যে আমি ওনাকে দেখে এসেছিলাম আর কি। তো কতটুকু বুঝে কাজটা করেছিলাম আমি বলতে পারবো না, আসলে ছোট ছিলাম, বেশ ভালোই ছোট ছিলাম, মনে করো 5-6 পড়ি এরকম একটা সময় আর কি,
1: 10-11 বছর।
0: হ্যাঁ হ্যাঁ এরকম।
2: যে এটা তো একটা ভালো লাগার,
0: হ্যাঁ,
2: বহিঃপ্রকাশ, শ্রদ্ধার, হ্যাঁ, শ্রদ্ধার জায়গা থেকে কিন্তু এটা,
0: হ্যাঁ, আর খুবই, আর খুব সবাই কেমন একটা মানে পরিবেশ ছিল বাড়িতে, যে উনি মারা গেছেন, উনি চলে গেছেন। তো এই জায়গাটা থেকে ওই যে আমি একা একা গেলাম, এখন এটা চিন্তা করা যায় না, সেফটি ইস্যুটা। আমি কিন্তু বেশ ছোট একটা মেয়ে ছিলাম, এতটা রাস্তা হেঁটে হেঁটে গেছি, আমরা তখন গ্রিন রোডের বাসায় থাকতাম এবং সেখান থেকে যদিও কাছে তারপরেও দূরে, আমি বলবো এখন তো চিন্তাই করা যায় না।
1: তারপরে বাসায় আসার পরে আপনাকে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা নাই বা বলি। চলো আমরা আরেকটা, এই এখনই আমরা আরেকটা অন্য গান, কি গান শোনা যায় বলো? হ্যাঁ আমরা রুনালার গানটা শুনতে পারি।
1: চলুন তাহলে শুনে আসা যাক রুনালার গুলবাগিচার বুলবুলি। আমি গেয়েছেন রুনালা, শ্রোতা মন্ডলী শুনতে থাকুন, সাথেই থাকুন।

0: আপা, রুনা লায়লা যখন আসলো বাংলাদেশে, আমার একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো যে আমার আমার দুলা ভাই হলো যে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যে আছে সেইটার ওই যে স্টেজে যেসব প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম হতো ওরা ওখানে, ইভেন্ট ইয়ে হতো আর কি, তো ওই জায়গার দায়িত্বে ছিলেন আর কি। সেটা তার সুবাদে আমরা প্রায়শই ওই যে আবার ওই পায়ে হেঁটে যেতাম, ওইখানে চলে যেতাম ভাই বোনরা মিলে, ওই যে পাশের যে উইংসগুলো থাকে ওখানে বসে বসে প্রোগ্রাম দেখতাম আর কি। তো রুনা লালা যখন আসলো পাকিস্তান থেকে, তখন এরকম স্টেজে দাঁড়ানো, পর্দা খুলে গেল, লাল একটা ম্যাক্সি পরা, পেছনটা দেখতে পাচ্ছি আমরা, ওই যে হাতটা আংটিগুলা এরকম করে শুরু করলো গানটা, পর্দার আড়ালে যা কিছু আছে দেখবে এখনই, শুরু হলো জীবন নাটকের শেষ রজনী সেই গানের কথা আর কি, এটা বলে তারপর ঘুরে দাঁড়ালো, ইস কি চমক, ও মাই গড, ওরম তো জীবনেও দেখি নাই এরকম একটা, কি যে ভাল লাগতো না রুনালালার মধ্যে, আমাদের রুনালালা এরকম একটা ফিলিং ছিল,
1: ফিলিংটা তো ওরকমই ছিল। তখন তো রুনালালা ছিল পাকিস্তানে, তারপরে যখন আসলো তখন রুনালালার গান তো আমরা আগে শুনেছি, পৃথিবী শুদ্ধই তো
0: এক্স্যাক্টলি,
1: তো তারপর যখন রুনালালা বাংলাদেশে আসলো তখন তো আরো, তো আমি তখন ওই বললাম না, রুনালালা আমার একই কাছাকাছি বয়স, আমাদের মধ্যে জন্ম তারিখে বোধহয় কাছাকাছি।
0: আচ্ছা,
1: তো যাই হোক, আমি তখন জাহাঙ্গীরনগরে হলে থাকি, তো স্বাভাবিকভাবে নর্থ বেঙ্গল থেকে কেউ আসলে গাড়িতে সুযোগ পেলেই বাসায় চলে আসাটা এটা ছিল খুবই একটা আকর্ষণীয় বিষয়। তো আমার মনে আছে একবার বগুড়া থেকে আমার সেজ বোন আর দুলা ভাই ওনারা আসছেন, তো ওইভাবে গেলেন হলে যে আমাকে নিয়ে ঢাকায় আসবেন, তো মোটামুটি ওনারা কনফার্ম করেন আমি আসবই। আমি চ্যাট করে বলে দিলাম যে যাবো না আজকে, কেন, কারণ আজকে রাতে রুনালালার গান আছে, রুনালালার গান হলে হলে সবার সাথে
0: বন্ধুদের সাথে বসে,
1: বন্ধুদের সাথে বসে দেখবো,
0: এই সুযোগ হচ্ছে না,
1: এই সুযোগ কোনো মতেই হচ্ছে না, গান এবং তখন রুনালালার গানের সাথে যে নাচটা,
2: সেটা কি মানে লাইভ না টিভিতে,
1: টিভিতে
0: টিভিতে
1: টিভিতে লাইভ তো জাহাঙ্গীরনগরের
0: রুনালালা
1: যায় না, তখন যাওয়ার মতন
0: ইয়ে ছিল না, হ্যাঁ সেই
1: টিভিতে দেখবো, তাই জন্যই
0: দেখেন আকর্ষণটা কি, এটা অনেক আসলে
2: রুনালালা যদি এখন যদি এটা মানে 71, 2, 3, 4 এর কথা যদি হয়ে থাকে, এখন 2026 সালে রিসেন্টলি তার একটা গান করলো জ্বালা জ্বালা জ্বালা, মানে সে কত বছরের ব্যবধান, এই লেভেলের পপুলারিটি কি তার মানে কখনো কি ভাটা পড়েছিল, কারণ আমরা তো আমি তো আমার মনে আছে হয়তো 95 অনওয়ার্ডস, তার মানে মাঝখানে কি তার পপুলারিটির কোনো ভাটা পড়েছিল না, এরকমই ছিল হিট অলওয়েজ।
0: ওয়েল যখন আসে তখন তো অন্যরকম একটা অনুভূতি ছিল, তখন তো ওই যে
2: মানে সে কি মানে আমি জানতাম না,
0: যুদ্ধের পরে অনেক লোকই তো আসছে এবং রুনালালা আসলো, তারপরে যে কাজী নজরুল ইসলামও ফিরলেন, নিয়ে আসা হলো তাকেও, সবকিছুই অনেক ওভারওয়েলমিং ছিল।
2: রুনালালা কি পাকিস্তানে বা ওই সময় খুবই পপুলার শিল্পী ছিলেন, অলরেডি এস্টাবলিশড, মানে
1: আপনারা নূরজাহানের সাথে তো উনি গান গেয়েছেন,
0: হ্যাঁ হ্যাঁ পপুলার তো ছিল, উনি
1: উনি 12 বছর বয়স থেকে রেকর্ডিং,
0: হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ
1: কিছুটা কমেছে, কিন্তু ওনার পপুলারিটি কমেছে সেটা বলবো
0: আমি, বলবো না। হ্যাঁ, আবার তো তখন ওই যে সিনেমার গানগুলো তো অনেক গাইতো, তারপর আরো অনেক বিখ্যাত সব গান ছিল, ভালো পপুলারিটি ছিল, হ্যাঁ সেই, এখন হলো যে অন্যরা এসছে এই আর কি। আমরা এরপরে কোন গানটা শুনবো বলো,
2: রুনালালার কাছে নজরুল নিয়ে, যেহেতু আমরা আজকে অনুষ্ঠান, আমরা নজরুল নিয়ে যদি আমরা একটু কথা বলি বা আমি আপনাদের কাছে জানতে চাইবো, ধরে নজরুলের তো আমরা শেষের থেকে শুরু করলাম আজকের অনুষ্ঠান, যদি বলা হয় নজরুলের শেষ থেকে আমরা শুরু করেছি বা শুরু থেকে শেষে যাওয়ার বদলে শেষ থেকে শুরু, তো নজরুলের নজরুল কখন মানে নজরুল তো বিভিন্ন ধরনের কবিতা গান আমাদেরকে দিয়েছেন, আমার নলেজ খুবই সীমিত, বাট নজরুলের কোন জন মানে কি টাইপ গান সবচেয়ে বেশি পপুলার হয়েছিল, কারণ আমরা আমার কাছে নজরুল মানে চল চল চল, রণসঙ্গীত, চির উন্নতম, বিদ্রোহী টাইপ, তা নজরুলের তো আরো অনেক সাইডও আছে, তো সেই ব্যাপারে আপনাদের কি মতামত?
0: প্রেমের গান তো অসাধারণ,
1: প্রেমের গান অসাধারণ না, তবে বিদ্রোহী ছাড়াও সমাজ সচেতনতা,
0: হ্যাঁ এক্স্যাক্টলি, সাম্যবাদে,
1: সাম্যবাদের এটা, যেমন এই যে আমরা প্রথমে যে গানটা শুনলাম এটা তো একটা আধ্যাত্মিক বলতে পারি, সমাজ সচেতনতা, আল্লাহর পূর্ণ ঈমান, আল্লাহতে, এটা তো একটা ফিলোসফিক্যাল গান,
0: এক্স্যাক্টলি,
1: এরকম ওনার সমাজ সচেতনতা, ফিলোসফিক্যাল
0: অনেক আছে,
1: তারপর অনেক রকম মানে সমাজ দুঃখের গান অনেক রকম আছে,
2: তাহলে তোর সাথে লালনের একটা মানে তার রাইটিং স্টাইল, মানে অবভিয়াসলি স্টাইল সম্পূর্ণ ভিন্ন, বাট মেসেজের তো মিল আছে।
1: মিল না না, ওনার তো ওই যে বিভিন্ন কবিতা আছে না, যে সাম্যবাদী কবি, ওনাকে তো সাম্যবাদী কবিতে কবি বলা
0: এক্স্যাক্টলি বলা হয়। আর ধর্ম, ওই যে হ্যাঁ সাম্যবাদের যে ইয়েটা, কোনো ধর্মকে যে উনি এক করে, উনি নিজের ধর্মটার প্রতি যে উনার ইয়ে নেন, সমস্ত ধর্মকেই যে উনি সম্মান করতেন, এবং তার ছেলে মেয়েদের নাম রাখার থেকে শুরু করে বিয়ে করা থেকে শুরু করে, এবং গান কবিতা সব কিছুতেই তো ছিল, উনি তো সাম্যবাদ নিয়ে
1: ধর্ম, উনি তো বলেছেন মুসলিম হিন্দু, উনি বিভিন্ন ধর্মকে একসাথে করে বিভিন্নভাবে বিভিন্ন কবিতা, এটা আমরা
0: অনেক জায়গায় অনেক কিছুতে অনেক রচনায় দেখা গেছে।
2: আপনারা কি মনে করেন নজরুল যদি রবীন্দ্রনাথের মতো প্রিভিলেজড ফ্যামিলি থেকে আসতো, তাহলে কি তার সৃষ্টি, সৃষ্টিতে ভিন্নতা হয়তো থাকতো, বাট তারপর ধরে নিলাম সেম সৃষ্টি হয়েছিল, তার প্রচার কি আরো বেশি হতো?
0: আচ্ছা, তুমি প্রশ্নটা তুমি যখন করতে শুরু করেছিলে তখন আমি একরকম ভাবছিলাম, এই যে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে একটা একটা কথা আছে যে উনার, উনি একজন বড় লোকের সন্তান ছিলেন বলে উনি প্রিভিলেজড একটা জায়গায় ছিলেন, এই জায়গাটা আপা কি মনে করেন আমি জানি না, বাট এই জায়গাটাকে আমি এস্টাবলিশ করতে চাই না, বিকজ উনি কিন্তু অনেক সাফার করেছেন। উনার ওই সাফারিংসটা নিয়ে আমরা কথা কম বলি, উনারও কিন্তু অর্থ সংকট ছিল, উনিও কিন্তু অনেক রোগ, উনার উনার মেয়েকে যে অনেক কষ্ট, উনি তুমি উনার অনেক ভুল একটা ধারণা এস্টাবলিশ করানো হয় আমাদের জায়গা থেকে। আমি এটা নিয়ে ভাবছিলাম বলবো, এই যে এই জন্যই আমরা বলি আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। হ্যাঁ, এই কথাটা লাগে যে ঠিক কথা, বিকজ আসলেই আমরা হৃদয়ে রবীন্দ্রনাথ, বা হৃদয়ে নজরুলও আছে, বা চেতনা আমাদেরকে অনেক দেয়, নজরুল সাম্যবাদের জন্য হোক, বিদ্রোহের জন্য হোক, যে কারণেই হোক না কেন। এই আপা বলেন,
1: আমি একটু বলতে চাচ্ছি, আমি এটাতে টোটালি ডিসএগ্রি।
0: এক্স্যাক্টলি,
1: আমি টোটালি ডিসএগ্রি, শুধু ডিসএগ্রি না, টোটালি ডিসএগ্রি। এই যে কথাটা প্রিভিলেজড বা নন প্রিভিলেজড, নো, যেটা যার প্রতিভা সেই প্রতিভা যেখানেই থাকুক, নজরুল প্রিভিলেজ বলে রবীন্দ্রনাথ এটা হয়েছে এটা ঠিক না, রবীন্দ্রনাথের যেইভাবে উনি গেছেন পরবর্তীকালে এটা, হ্যাঁ ওটা তো সুবিধা হয়েছে, কিন্তু বাধাও কম পান নাই
0: অনেক। উনি তো ওনার বাবাই তো ওনাকে পাত্তা দিতেন না, উনি যখন লিখতেন কবিতা, উনি কিন্তু অনেক অনেক উনারও কিন্তু অনেক বাধা হয়েছে, এবং ওই যে অর্থ সংকটটাকে অনেক বড় করে দেখা হয় নজরুল দুখুমিয়া, উনি অবভিয়াসলি অনেক কষ্ট করেছেন, এবং সেটার জন্যে উনার মধ্যে হয়তোবা বিদ্রোহের কবিতা অনেক বেশি আছে, সেজন্য হয়তোবা উনি সাম্যবাদের ব্যাপারটা হয়তোবা উনি নোটিস করেছেন এবং লিখেছেন, কিন্তু যেই উনার, আমি নজরুল ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো একটা ক্ষেত্রে, সেটা হলো উনি লিখতে পারলেন না এতটা লম্বা সময় যিনি অসুস্থ থাকলেন, ওই সময়টায় যদি উনি সুস্থ থাকতেন গড নোস আরো কত অসাধারণ সৃষ্টি হতে পারত।
1: অনেকগুলো পত্রিকার সম্পাদক ছিলেন, অনেক কিছু ইয়েছেন, অনেক অনেক কিছু কিন্তু উনি করেছেন যেটা আমরা নিজেরা জানিও না।
0: আমরা বরঞ্চ উনার উনার আর্থিক সংকটের কথা বলে উনাকে ছোট করা হয়,
1: আমি আমি
0: একদম
1: না, উনি যে বাঁধনহারা,
0: একদম
1: বাঁধনহারা, মানে এই যে বাঁধনহারা, উনি উন্মুক্ত, উনি মানে মানে খোলা মাঠে দৌড় দেওয়ার মতো একটা মানুষ। আর রবীন্দ্রনাথ যদি ওইভাবে তুমি ভাবো, রবীন্দ্রনাথ ছিল একটা স্ট্রাকচার, একটা সোসাইটির অংশ, সেটা ভেঙে বের হওয়া কিন্তু তো সহজ না। আমি যদি দুই দিক থেকে দেখি, এখন দেখার অনেক রকম দিক আছে, আমি কাউকে ছোট করছি
0: না, কেউ ছোট না,
1: যার যার মতন সে,
0: সেই
1: যার যার মতন সে।
2: সেই সময় কি মানে নজরুল রবীন্দ্রনাথ এই দুজন যেমন মানে মানে আমরা সব অনেক চিনি তাই না, তো তখন কি মানে মেধা বিকাশ করা সহজ ছিল, নাকি নজরুল রবীন্দ্রনাথের মতো অনেকই সৃষ্টি হয়েছিল, তারা কোনো না কোনো কারণে তাদের সৃষ্টির অভাবে ঝরে গিয়েছে, বা আমাদের আমরা চিনি না, মানে অবভিয়াসলি কবিতা চর্চা তো আগে একটা চর্চা ছিল, এখন সেটা নাই।
0: হ্যাঁ, এখন তুমি বলো যে আমাদের, আমরা জীবনানন্দ দাস বলো, সুকান্ত বলো, কত অল্প বয়সে মারা গেছেন উনি, তো অতগুলো তো লিখতেও পারেনি, তারপরে উনার কবিতা কিন্তু আমরা এখনো পড়ি। তো যেই জিনিসটা যেইটা রেখে গেছে, যেটা মানুষকে ছুঁয়ে যায়, মানুষ সেটা বয়ে বেড়াবেই আসলে, এটা যত যুগ পরেই হোক না কেন, আমরা আজকে মরে যাব, তোমরা বয়ে বেড়াবা, হ্যাঁ, বাংলাদেশে তো অবভিয়াসলি আমরা যারা ওই কালচারে থাকে তারা তো হবেই, বয়ে বেড়াবেই, চলবে, এই জিনিস চলে যাওয়ার না, হারিয়ে যাওয়ার না। সো কেউ, তোমার প্রশ্নটা ছিল কি কেউ হারিয়ে যায় কি না, বা
2: আমি বলতে চাচ্ছি মানে ওনাদের সকল সৃষ্টি তো ধরেন সেই সময় প্রিন্টিং করা ছিল কঠিন, প্রচার করা ছিল কঠিন, মানে ইন্ডিয়াতে উনি বসে লিখছেন, বাংলাদেশে ঢাকায় বা চট্টগ্রামের একজন মানুষের পক্ষে কিন্তু তাকে চেনা, এখন যেমন আপলোড করলাম চলে গেল জেনে গেলাম, এখন তখন তো অনেকই কঠিন ছিল, মানে সে কবিতা লিখলো আজকে ছয় মাস পরে হয়তো চট্টগ্রাম গিয়ে কবিতাটা পৌঁছলো, তো তখন কি মানুষজন মানে মনোযোগ দিয়ে শুনতেন? মানে এখন আমাদের জেনারেশনের ধৈর্য খুব কম, একটা জিনিস খুব সহজে পুরনো হয়ে যায়।
1: মনে রাখ তখন একটা কালচারাল রেনেসা ছিল বাংলা, বাংলা বাংলা বাঙালিতে আমাদের এই ইয়েতে কালচারাল রেনেসা বলা হয় ওই সময়টা। ওখানে শুধু নজরুল রবীন্দ্রনাথ না, আরো অনেক কবি লেখক, আর তখন অনেক পত্রিকা বের হতো, পত্রিকা বের হতো এবং পত্রিকায় লেখালেখি প্রচলন ছিল,
0: আর তখন তো মানুষ পড়তোই
1: না, যেমন তখন পড়তো এবং রেনেসার মতন বলবো, তখন একটা আমি বলবো একটা বিপ্লবের মতন লেখালেখি, বরং পরবর্তীকালে ঢাকা পড়ে গেছে, সেটা কমে গেছে, কিন্তু কমে গেছে পরে আবার উঠেছে, এটাকে তো আপস এন্ড ডাউন উঠবেই, কিন্তু ওই সময়টা ছিল অনেক পত্রিকা বের হতো, এটা মনে রাখতে হবে আমাদের, এবং সেটাকে সম্মানের সাথে, আর বিশেষ করে তখন ব্রিটিশ রাজের শেষের দিকে তো বিদ্রোহ প্রতিবাদ সামাজিক ইয়ে সেটারও একটা যেমন
0: এসে গেছে,
1: এসে গেছে আবার উল্টা দিকটাও ছিল, আর ততক্ষণে মানুষ কিছু লেখাপড়াও শিখেছে, এর আগে কিন্তু মানুষ লিমিটেড সংখ্যক, কিন্তু সমাজের অনেক বৈপ্লবিক পরিবর্তন ওই সময় এসেছে। আমরা যদি ওই পিরিয়ডটা দেখি, আমরা বিদ্যাসাগরকে দেখি, বঙ্কিমচন্দ্রকে দেখি, শরৎচন্দ্র দেখি, মানে এরকম শুধু ওনারা না, আমরা কয়টার বলতে পারছি, এরকম অনেক ছিল,
0: অনেক অনেক ছিল, এবং তখন বই পড়ার প্রচলনটা ছিল, বইয়ের কবিতা কতগুলো বের হয়েছে আমি জানি না, বাট পত্রিকায় লেখা হতো, কবিতাগুলো আসলে পত্রিকায় অনেক বেশি লেখা হতো, এবং নজরুলের যে কথাটা আপা একটু আগে বললেন যে উনি ছিলেন বাঁধনহারা, এবং উনি ওই আর্মিতে জয়েন করা থেকে শুরু করে পত্রিকা লেখা থেকে শুরু করে কি না করেছেন, বিকজ উনি আসলে চতুর্দিকে এমন একটা প্রতিভা যে এটা কারোর সাথে কারো তুলনা হয় না। তাহসিন, এক একজন একে, এই সুকান্ত দেখো তুমি একরকম কবিতা লিখেছো, ওর ভিতরে একরকম জ্বালাপোড়ন ছিল, জীবনানন্দ দাস প্রকৃতি নিয়ে যে উনার যে একটা ছিলেন, মাইকেল মধুসূদন তার আরেক রকম জ্বালা ছিল, তো এক একজনের এক একটা দিকে প্রতিভা ছিল, সো কারোর সাথে আসলে কারো তুলনা করা যায় না, স্পেশালি আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের একটা একটা কালচারই বলবো আমি, রবীন্দ্র নজরুল নিয়ে সবসময় একটা কম্প্যারিজন করার কেন কী দরকার, দুজনের দুরকম দুজনই আমাদেরকে ছুঁয়ে যায় আসলে ভিন্নভাবে, জীবনানন্দ দাস তো আমাদেরকে ছুঁয়ে যায়, এত ছুঁয়ে যায় তাই না, ওর সাথে আমি ওনার সাথে কার তুলনা করব, হয় না, হ্যাঁ সেটাই আর কি।
2: তো চলুন আন্টি আমরা একটি গান শুনে আসি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মানে আমার কিছু কিছু প্রশ্ন আছে এই রেডিও সুযোগ থ্রুতে করে ফেলতে পারছি এবং অ্যান্সারও পেয়ে যাচ্ছি, ভালো লাগছে।
0: তোমার প্রশ্ন করার জন্য বাবু তোমাকে অনেক প্রশংসা করে, তুমি সুন্দর প্রশ্ন করতে পারো, মানুষের পেটের ভিতর থেকে কথা বের করে আনো, উইচ ইজ গুড। হ্যাঁ চলো আমাদের আবার ভালোবাসার স্বাদ জাগে, আমরা এবার একটা রবীন্দ্র নজরুলের রোম্যান্টিক গান শুনি,
2: চলুন শুনে আসা যাক।

0: जागे।
1: বাহ, খুব সুন্দর, আবার ভালোবাসার স্বাদ জাগে। সুন্দর নজরুলের এমন অনেক রোম্যান্টিক গান, ভালোবাসার গান আছে, খুব সুন্দর, ভাল লাগলো। এটা এই গানটা ছিল কার বলো, যে ইউসুফ আলী খান, যিনি নাকি ইয়াকুব আলী খানের ছেলে। যাই হোক, তো আমরা, তুমি কি যা বলতে চাচ্ছিলে যে আমাদের এই পহেলা অগস্টে ব্রিসবেনে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, রবীন্দ্র নজরুল জয়ন্তী। তো সেটার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এবং এই অনুষ্ঠানে আমাদের এখানকার অনেকগুলো ভালো ভালো সঙ্গীত শিল্পী এবং উৎসাহী লোকজন আছেন যারা রিহার্সেল শুরু করেছেন, আমি তাদের মতো একজন। আমিও অনেক দিন পরে দলীয় গানের রিহার্সেল করলাম সেদিন, খুব ভালো লাগলো। আমাদের এখানে তোমার ব্রিসবেনে 2000 সালে প্রথম রবীন্দ্র নজরুল জয়ন্তী হয়েছে, এবং তখন এই যে এখন যে ফেস্টিভ্যালগুলো হচ্ছে না সারাদিনব্যাপী, তখন ওই ফেস্টিভ্যালটাই ছিল রবীন্দ্র নজরুল জয়ন্তী। তো ওইটাতে আমরা অনেক ছোট, এই নাহিলা নামিরা ছোট ছোট বাচ্চারা পার্টিসিপেট করেছিল, চার নামিরা ছিল বোধ হয় 4 বছর বয়সের তখন। যাই হোক, তো হ্যাঁ, সারাদিনব্যাপী ওটা ছিল, এবং রাতে আবার, রাতে আগে যে অনুষ্ঠান হতো মনে আছে, সারাদিন ফেস্টিভ্যালের পরে রাতে আবার একটা গানের ইয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, তখন রবীন্দ্র সঙ্গীতের একজন শিল্পী এসেছিলেন বোধ হয়। তো এই আরেকবার আমরা করেছিলাম হলো যে তোমরা দুই বাংলা মিলে কলকাতার এবং আমরা মিলে, সেটাও অনেক বড় ইন্দ্রপিলি হাই স্কুলের অডিটোরিয়ামটাই অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল। সেটা অনেক দিন, অনেক রিহার্সেল, অনেক অনেক আয়োজনের পরে ওই অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল, দুই বাংলা মিলে। আর আমি করেছিলাম তোমার কাতারে, যে আমি একটা হঠাৎ করে সঙ্গীত শিল্পী গোষ্ঠী শুরু করে ফেললাম, যেখানেই যাই আর কি হয়ে যায়। তো সেখানে আমি এরকম নজরুল রবীন্দ্র জয়ন্তী একটা ওইখানেও করেছিলাম। তো এই যে আমরা একটু আগে যে আলোচনাটার মধ্যে ছিল যে রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে থাকে আর নজরুল থাকে চেতনায়, এইটা হলো যে আমাদের একটা সত্তা হয়ে গেছে আসলে, যে আমরা নজরুল রবীন্দ্র ছাড়া যেন আমরা লস্ট কাইন্ড অফ। হ্যাঁ, তো সেই আর কি। তো সেটা আমাদের আবার হবে, সব ব্রিসবেনবাসী আবাসী এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। খুব প্রিয়াঙ্কা এবং অভিজিৎ এটার ইনিশিয়েটিভ নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সবাই মিলে ব্যাব এবং এটাকে সাপোর্ট জানাচ্ছে, সেজন্য ব্যাবকেও অনেক অনেক ধন্যবাদ যে এরকম আবার একটা সুন্দর একটা অনুষ্ঠানের নিয়ে আসছে আমাদের মধ্যে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, সেটা দেখবো, সুন্দর হবে একটা অনুষ্ঠান। তো এরপরে আমরা কি করব তাহসিন?
2: না, আমরা এই যে নজরুল নিয়ে যেহেতু আমরা গল্প করছি, তো নজরুল নিয়ে আমরা বিভিন্ন টপিকে যাব। তো আমি এখন তাহলে আমার কাছেই চলে যাই। তো তুমি মানে নজরুল যখন বাংলাদেশে আসেন, তার প্রচেষ্টা তো যুদ্ধের পরে উনি এসেছেন, তো নজরুলকে কেন বাংলাদেশের সরকার নিয়ে এসেছিল বলে তুমি মনে করো? মানে অবভিয়াসলি উনি বাংলার কবি, বাংলাদেশের তো কবি ছিলেন না, তো তাকে বাংলাদেশি করার পিছনে কারণটা কি তোমার মনে হয়?
3: বাংলাদেশি করা ঠিক না, উনি
2: বাংলাদেশি মানে বাংলাদেশি যে ওনাকে নিয়ে আসা হলো,
3: এটা সম্মান, শ্রদ্ধা। উনি ওখানে আছেন, আমরা এক নতুন একটা দেশ হয়েছে, এবং আমাদের দেশের যেটা নাকি একটু আগে শিল্পী যেটা বললো যে চেতনা, কাজে নজরুল আমাদের চেতনার মধ্যে, কাজে উনি ওখানে আছেন, আমরা সেই শ্রদ্ধা সম্মানটা দেখিয়ে আমরা ওনাকে ভাবলাম যে সম্মানের সাথে আমরা ওইটাকে, প্রাইডটা আমরা নিতে চাইলাম, ওইটার জন্যই নিয়ে আসা, এটা আর অন্য কোনো কিছু না। শ্রদ্ধা ভালোবাসার প্রকাশই হচ্ছে এটা। এবং ওনাদেরকে যখন অ্যাপ্রোচ করা হলো, ওনাদের পরিবারকে, ওনাদের পরিবার সেটাকে মেনে নিল, কারণ উনি তো তখন কোনো ইয়েতে বলার কোনো ক্ষমতা ওনার ছিল না।
1: হ্যাঁ,
3: এটা ওনার পরিবার যখন এটাকে সাপোর্ট দিলেন, তখনই তো আমাদের সরকার এটা আনতে পেরেছে, আদারওয়াইজ তো পারতো না।
1: সেটাই,
3: তো ওনাদের পরিবার সেটাকে সানন্দে নিলেন এবং ওনারা ওইভাবেই করলেন, তো আসলেন। আর এখানে যেটা আরেকটা জিনিস হতে পারে, এখানে ওই যে পশ্চিমবঙ্গের মুসলিম আর এখানকার ওটার একটা ইয়ে থাকতে পারে বলে আমি, আমার ভাষা অনেকে বলতে পারে, তা আমার মনে হয় ওটা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ওনার প্রতি সম্মান, এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে ওনাকে আমরা সেই সম্মানটা দিতে চাই। আমরা জাতীয় কবি ঘোষণা করলাম ওনাকে, জাতীয় কবি করেই ওনাকে আনা। এবং জাতীয় কবি সম্মানটা ওনাকে আমরা ওইভাবে দিলাম।
2: মানুষজন কিভাবে নিয়েছিল সেই সময়কার?
3: ওই যে বললাম পাগলের মতন ছুটে গেছে, আনন্দে ছুটে।
2: তারপরে সেই সময় মানুষের মানে নজরুলের প্রতি মানে স্বাধীন হয়েছে, প্লাস স্বাধীনতার পিছনে নজরুলের ডেফিনেটলি অবদান ছিল, তার তার সৃষ্টির অবদান ছিল, এবং
1: সৃষ্টির অবদান তো ডেফিনেটলি ছিল। আমাদেরকে তো এখনো তুমি এত মানে উজ্জীবিত করে, তাই না?
3: না না, ওই যে জীবন থেকে নেয়া যে গানটা, আমি বলবো বাংলাদেশের চেতনার ওইটা যে ইয়েটা মানে সিনেমাটা একটা, সেখানে যে কারারইল হকপাট, এখনো মনে হলে আমার আমার
1: গায়ে পশম দাঁড়িয়ে যায়। লিচু চোর বলো, তারপরে তোমার আর কি ছিল আপা বলেন, আমি যে দেখছি একটা বোর হলো দোর হলো, কি সুন্দর একটা, সেইগুলো তো আমরা একদম ছোট্টবেলায় শিখেছি। তারপরে আরো সুন্দর সুন্দর কবিতা আছে, কাঠবিড়ালি, কি সুন্দর সুন্দর কবিতা, ছোটদের বাচ্চা মানে শিশু সুলভ যে একটা মানসিকতা, এটা যে উনি তুলে ধরেছেন খুব সুন্দর করে, সেটাও কিন্তু একেবারে। তারপরে ইয়ে ইসলামী গান অনেক ছিল, সাম্যবাদী তো ছিলই, সব সকল ধর্মের ঊর্ধ্বে যে উনি ভাবতে চাইতেন, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু উনি উনার নিজের ধর্মকে হারিয়ে,
3: এই যে আমাদের যে রমজানের ওই রোজা শেষে,
1: হ্যাঁ এটা কত
3: যে রোজা এলো খুশি দিয়ে,
1: হ্যাঁ তারপরে এটা ছাড়া তো ঈদ হয় না,
3: এটা ছাড়া তো ঈদ হয় না, এটা ঈদ হয় না,
1: হ্যাঁ সেই
3: জাতীয় কবি জাতীয় গান,
1: হ্যাঁ সেই
3: তো হবে না
1: সেটাই। তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, হাওয়াই চড়ে জাহাজ থেকে জাহাজ যেতে কে চন্দ্রলোকে অচিনপুরে, সব দিক সব দিককে তোমার আলোকপাত করেছে, কি সুন্দর একটা সংকল্প। হ্যাঁ দেখবে সে জানবে সে যে একটা ট্রাভেলারের একটা
2: মন, সে যে ট্রাভেলিং থেকে শুরু করে বাচ্চা বাচ্চাদের কবিতা, তারপরে ইসলামিক গানের তো নজরুলের অভাব নেই, সে সকল প্লাস মানে ইসলামিক গানের যেমন অভাব নেই, আবার আরতিরও তার অনেক গান আছে।
3: না আমাদের নবীজিকে নিয়ে যে ওনার গান,
2: তোরা দেখে যে আমিনা মায়ের,
3: তোরা দেখে যে আমিনা
1: মায়ের কোলে, হ্যাঁ সে
3: অসাধারণ।
1: এই যে লাস্টের চারটা লাইন পড়ি, এটা হারিয়ে গেছিল, পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, কি একটা মানে যে পাগল, যে একটা পাগলামি, একটা ডিটারমিনেশন, একটা হ্যাঁ একদম অ্যাবসলিউটলি
3: চিন্তার জগৎ একদম সেই পাতাল থেকে মহাশূন্য,
1: একদম মহাশূন্য, সেই আশ্চর্য
2: না, হ্যাঁ এবং এই যে আপন হাতে বিশ্বকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে,
1: একদম
2: আমরা এখন স্মার্টফোন দিয়ে দেখে ফেলেছি আপন হাতের মুঠোয়,
3: উনি উনি কবে বলে গেছে,
2: কবে বলে গেছে। তো চলুন তাহলে আমরা একটি গান শুনে আসি, এবার নতুন শিল্পী কর্নার কর্নার কণ্ঠে নজরুল গীতি, প্রিয় যাই যাই,
1: এটাও তো প্রেমের গান। আচ্ছা ঠিক আছে, প্রেমই তো সব, দাও প্রেমের গান আরেকটু শুনি।

0: তারপরে বলো তুমি এইখানে ঈদ কেমন করছো?
1: ঈদ তো আমি আন্টি করি নাই
0: এখনো। হ্যাঁ করবা, আগামীকাল করবা। কোরবানি দিচ্ছ এখানে নাকি?
1: না এখানে দিচ্ছি না, এখানে তো প্রতিবার দেয়া হয়, এবার বাংলাদেশে বলে দিয়েছি, বাংলাদেশে দিচ্ছে, আব্বাই মুহূর্তে আছেন বাংলাদেশে, উনি দিয়ে মাংস বিলিয়ে দিবেন।
0: হ্যাঁ সেটাই
1: সেটাই করছি। ব্রিসবেন অবশ্য এখন কোরবানির কালচার যথেষ্ট স্ট্রং ছিল বা এখনো আছে, কারণ ব্রিসবেনের আশেপাশে কয়েকটা ফার্মে কোরবানি দেয়া যায়, অনেকে কোরবানি করেন বা আমরাও গিয়েছি কয়েকবার, গিয়ে ভালোই লাগে কারণ কোরবানি করছেন, সাথে সাথে এখন যেহেতু সবার কাছে একটা পোর্টেবল চুলা সিলিন্ডার থাকে, একদম গরুর গায়ের থেকে ডাইরেক্ট পাতিল দিয়ে খেয়ে ফেলা যায়, মানে মাংস গরু শেষ করার আগেই খাওয়া যায়।
0: আচ্ছা আচ্ছা, ওকে, যাক ভালো। হ্যাঁ আমাদের আসলে এই ইয়েটা কোরবানি ঈদটা হঠাৎ চলে আসে, রোজার ঈদটা যেহেতু সারা মাস রোজা রেখে একটা আয়োজন থাকে, হবে হবে কি হবে না হবে, বাট কোরবানি ঈদটা কাজে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে হঠাৎ মনে হয় যে আরে ঈদ চলে আসলো, ঈদ চলে আসলো।
1: আপনাদের দুজনের কাছে আমার যেহেতু ঈদ নিয়ে আমরা কথা বলছিলাম, দুটো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি আমি এখন কোরবানির ঈদের কথা বলি, আপনাদের দুজনকেই বলি, আপনাদের কাছে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি চোখে ভাসে এবং কোন বয়সের, এবং সেটা কেন?
0: আমার কাছে, হ্যাঁ আমার কাছে যেটা ভাসে, আমি কোরবানিরটাই বলতে হবে নাকি যে কোনো?
1: বলতে হবে, কোনো অপশন নাই।
0: আপা আপনি বলেন, আমি একটু ভাবি।
2: আচ্ছা, আমার মনে পড়ে আমার ছোটবেলার কথা।
1: আচ্ছা,
2: আমার ছোটবেলার কথা, ধরো বয়স কত হবে তখন, যতটুকু মনে আছে 7-5 থেকে 8 এই সময়টা বলতে পারি আমি, 5-এর তো পুরো মনে নাই, 6-7-8 এটা মনে আছে আমার। আমাদের পুরনো ঢাকায় আমরা বড় হয়েছি, পুরনো ঢাকা মানে তো বুঝতেই পারো, মানে বাংলাদেশে যত মানে চিটাগাং শহর এবং ঢাকা শহরের পুরনো ঢাকা, এই দুই জায়গা হলো সবচেয়ে বেশি কোরবানি হয় হতো আর কি, এখনো হচ্ছে পুরো দেশে, ওটা ছিল একটা নাম করা ইয়ে। আর আমাদের পাড়ায় লাইন ধরে গরু আসতো, তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের বাড়িতে হতো একটা খাসি জবাই, তো খাসি জবাইটা আব্বাই করতেন, আব্বাই জবাই করতেন, জবাই করে আব্বা আবার জবাই করতে করতে, আব্বা নিজে ইয়ে ছিলেন তো, মসজিদের ইমাম ছিলেন, আব্বা আবার বিভিন্ন জবাই করতে আব্বাকে নিয়ে যেত, তো আব্বা জবাই করে দিয়ে যেতেন, আর আমরা তখন সব ভাই বোনরা 4 ঠ্যাং ধরে আমরা ছিলতাম, আমরাই আমরাই কষাই আমরাই সব। এবং ইট ওয়াজ রিয়েলি, আমার এখনো মনে আছে খুবই, মানে মা ওইখান থেকেই করে, আব্বা আমার মনে আছে যে জবাই করার পরে ছিলার পরে কলিজাটা বের করা হতো, কলিজাটা বের করে সবার আগে ওইটা বের করে ছুরির আগায় নিয়ে চুলার উপরে ধরে
0: ওইটা
2: পোড়ানো পুড়িয়ে, মানে ওটা কাবাবের মতো নাকি, ওটা খেয়ে আব্বা রোজা ভাঙতেন।
0: ও বাহ,
2: তো ওইটা খেয়ে পানি খেয়ে বা বাইরের টাইমে যা রান্না হয়েছে ওটা খেয়ে তখন আব্বা চলে যেতেন বাইরে, তারপরে আমরা বাকিটুকু ই করে খেতাম। তা আমার মনে হয় ওখান থেকে আমি এখন খাসি কিন্তু ভালোই ছিলতে পারি, তৈরিও করতে পারি, সবই করি।
1: তো তোমার কাছে যদি মানে এত বছরের জীবনে তোমার স্মৃতি মানে সবচেয়ে যদি মানে যে স্মৃতিটা চোখে ভাসে সেটা ওই সময়কার 5-7 বছরের সময়কার ফিজা খাতুনের কথাই তোমার মনে পড়ে, হোয়াট অ্যাবাউট শিল্পী রহমান?
0: আমার আমার মনে পড়ে গেল আপা যখন উনার বাবার স্মৃতি বললেন, আমি খুবই ছোট অবভিয়াসলি তখন, তো ওই আমরা দাদার বাড়িতে পঞ্চগড়ে দাদার বাড়িতে যেতাম, এবং ওইখানে আমার অন্য ফুপুরাও আসতেন, আমার অনেক কাজিনরা আসতেন, সবাই মিলে করা হতো, তো আমার ছোট ফুপা আমার বড় ফুপুর বড় ছেলে একই বয়সী আসলে এরা, আর আব্বা, এরা তিনজনে মিলে ওই যে একটা খাসি খাসির ওই ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে, যেরকম ঝুলানো আছে সেইটা আমি মনে করতে পারি। আর আরেকটা, এটা একটুখানি করুণ হয়ে যায়, সেটা হলো যে আমার ওই সেই বড় একটু বড় হয়েছি যখন, তখন ওই বাড়িতে একটা গরু আনা হয়েছিল, সেই গরুর চোখটা আমি এখনও মনে করতে পারি, যে খুবই সুন্দর টানা টানা একটা চোখ ছিল, তো ওই চোখটা আমার মনে পড়ে আর কি। তো এই দুইটা দৃশ্য, একটা হলো সে খাসির আর গরুর এই চোখ আমার মনে আছে। আর এমনি খাওয়া দাওয়া তো আছেই, ওই যে প্রথমেই কলিজাটা রান্না করা হতো, বিকজ দ্যাটস ইজি অ্যান্ড কুইক, ওইটা সব সবার আগে হতো, বাকি প্রসেসিং চলতে চলতে এটা রান্না হয়ে যেত আর কি, ঈদের দিন সকালবেলা খাওয়ার জন্য আর কি। এই হ্যাঁ এইটাই মনে পড়ছে আমার আপাতত।
1: কোরবানির ঈদের ক্ষেত্রে ধরেন আমার যদি এখন আমি যদি আমারটা শেয়ার করি, যে গরু কিনে বা ছাগল কিনে দৌড়াদৌড়ি, সেটা যদি এখন ঠাস করে মনে করার চেষ্টা করি, ওটাই মনে আসে যে ছাগল কিনে পাড়ায় সবাইকে দেখাইতে নিয়ে যেতাম, আমার ছাগল আমার ছাগল, এবং দৌড়াই, মানে ছেলেদের ক্ষেত্রে যে হাটে যাওয়া, গরু কিনা, যেটা আমি এখন আমি এখনো প্রতিদিন মানে বাজানদেরকে মানে আমার ছেলেদেরকে জোর করে প্রায় বলতে পারে জোর করেই সময় টিভি লাইভে গরু দেখায়, মানে মানে ওরা আমার বড় ছেলে আজকেই বলছিল যে একই গরু আর কত দেখবো, আমি বললাম না দেখ দেখতেই হবে কারণ আমি দেখতেছি,
0: মানে
1: ছেলেদের কাছে এটা ধরেন একটা মানে হাটে যাওয়া গরু কিনাটা একটা ম্যাসিভ
0: থিং, মজার একটা জিনিস, এখন কঠিন হয়ে গেছে না
1: না, হাটে যাওয়ার কালচার যারা লালন করে বা করে তাদের আছেই, যেমন আমি আমি যদি আমাকে এখন বলেন আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়া এত বছর থাকার পরেও কোন হাটে গরুর দাম কম আজকে আমি বলতে পারবো,
0: মানে
1: আই অ্যাম দ্যাট ইনভলভ,
0: ভালো রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপার ভাই।
1: কিন্তু আমি যে আপনাদের কাছে শেষ প্রশ্ন, কারণ আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে কারো ঈদ আগামীকালকে ঈদ করবেন, কিন্তু আপনাদের কাছে জানতে চাচ্ছি ছেলেদের যেমন গরু কিনাটা ছাগল কিনাটা একটা massive excitement আমাদের কাজ করে, মেয়েদের কি কাজ করতে এবং করে বলে আপনারা মনে করেন কুরবানির ঈদের জন্য নাকি করে না?
0: আমার আমার আসলে একটু মানে কম আসলে মেমোরি আছে, আমি খুব অল্প বয়সে দেশের বাইরে চলে আসছি আর তার আগ পর্যন্ত বাড়িতে বাড়ির ছোট মেয়ে ছিলাম, তো আমি মোস্টলি দেখাতেই ছিলাম, দেখাদেখির মধ্যে ছিলাম,
1: মানে রোজা ঈদে যখন নতুন কাপড় কেনার একটা
0: একটা ব্যাপার ছিল, আমরা কোরবানি ঈদে আমার মনে পড়ে না আমরা কোনো নতুন কাপড় চোপড়
1: আমাদের
0: কালচারটা ছিল না, রোজা ঈদে ছিল, ওই জন্য রোজা ঈদের তার মধ্যে ইনভলভমেন্ট বেশি, বিকজ ওই যে বললাম বাসায় ছোট ছিলাম, আমাকে আমার বড় বোন একটা জামা নিয়ে দিচ্ছে, মেজো বোন একটা দিচ্ছে, এরকম আর কি ওই ওই ওইগুলো আছে, কিন্তু কোরবানি ঈদে আমার খুব একটা অ্যাক্টিভিটিস ছিল না রাদার দেন দেখা অ্যান্ড খাওয়া আর কি।
2: আমি একটু বলি, আমার আবার যখন সংসার জীবন শুরু হয়েছিল বাচ্চারা যখন হলো, কোরবানি ঈদের ওইটা আর একটাই ছিল যে কোন কোন আইটেম করবো,
0: কারণ
2: বাচ্চারাও বসে থাকতো, মানে একটা স্বাভাবিক বাচ্চাদেরকে দিলে ওরা বসে থাকে, কাজে তখন মনে হতো যে কোন কোন আইটেম করা যায়, তো আইটেম বেশিরভাগই তো ব্যস্ত থাকতাম তো অত, আর আমার আসলে ওই যে রেসিপি দেখে রান্না করার অভ্যাস
0: তখন ছিল না,
2: ছিল না প্লাস ছিল না, কিন্তু এইটা একটা এক্সাইটমেন্ট থাকে যে একটা প্ল্যান থাকে যে কোরবানি হলে কি কি আইটেম করবো, কি
0: ধরনের কাবাব হবে,
2: মাংস বলা হতো যে মাংসের পিসগুলো এরকম হবে, আমাদের মাংসের এই পিসগুলো যেন এরকম হয়, কাজে ওইটা আমি করতে
0: পারবো, ওইভাবে করতে পারবেন আর কি। আমি চট করে একটা জিনিস মনে পড়লো, যদিও তুমি বলছো আর সময় নাই, বাট আমি অস্ট্রেলিয়ায় প্রথম যখন আসলাম তখন প্রথম কোরবানিটা দিল সন্তু ভাই, একা একা, সন্তু ভাই তখন বিয়ে হয় নাই, সন্তু ভাই একটা আস্ত একটা ল্যাম্প কোরবানি দিল, সেই ল্যাম্পটা আস্ত ল্যাম্পটা বাসায় দিয়ে চলে গেল, সেই ল্যাম্পটা কি করব, ওইটা যে কি হাতুড়ি ছুরি কিচ্ছু নাই আমাদের, প্রথম প্রথম আসছি এত জিনিসপত্র নাই ওটা হ্যান্ডেল করার, তো দ্যাট ওয়াজ এ হিউজ, ওটা গা থেকে খুলে খুলে নেওয়া ছাড়া কিছু করার ছিল না, কিচ্ছু ছিল না।
1: সন্তু আঙ্কেল আমাকে একটা খাসি দিয়ে যেত, কারণ এখন সম্ভবত দেয়াটাও ইললিগাল, আগে লিগাল ছিল,
0: আমরা মহাবিপদে পড়েছিলাম আর কি, মনে পড়ে গেল। চলো আমরা শেষ গানে চলে যাই,
1: শেষ গানে যাবার আগে আমরা শ্রোতা মন্ডলীদের থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, প্রথমে আমার থেকে বিদায় নিচ্ছি, শ্রোতা মন্ডলী আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের অনুষ্ঠান শুনেছেন 98.1 FM এর সৌজন্যে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদ মোবারক জানিয়ে আমি তাহসিন বিদায় নিচ্ছি, চলে যাব বাকি দুজনের কাছে, তারপর সরাসরি গান।
0: ঈদ মোবারক এবং শুভরাত্রি সবাইকে,
2: ঈদ মোবারক, শুভরাত্রি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ধন্যবাদ।